মিয়ানমারি সাদের ওমিন আঙ্কালিয়াং বাহারাতি খুরি জিক্সখরিকা দিরিং মুম্বাই এলেপ দেবরিয়াং মহারাষ্ট্রের গভর্নর জিষ্ণু দেব বর্মাস ছত্রপতি মহারাজ নম্রেল থাঙা খোয়া ফেপসুস বাস গাভাসা প্রোটোকলি লুঙি বজির জয়কুমার রাভালং নম্রেল থাঙা শুকসে ইউপিন দাকসান খোঁজ লোক ভবনলা ফেসবা প্রোগ্রাম চিয়াং খক লেনের কেপনা বসির আলা দিভেন্দর ফডনাভিস নেম্বো গ্রহ চিক মহলিয়ং খোঁজ কাসাতা খাবার নামজাইসরিং কারগিল আংমা নামজাও থাঁসেলু জিয়া দিং ইমি ছাতি থেকপু কারগিল আংি সুরচাবদুন ডিগ্রি সেলসিয়াস দেও নাচোসলা গন্দে ছানি ছাতি থেকপু সুম ডিগ্রি সেলসিয়াস উস্তাস নাবাস লে দিং ইমি ছাতি থেকপু ইংশুর চাকিশ ডিগ্রি সেলসিয়াস দেও নাচোসলা গন্দে ছানি ছাতি থেকপু চু ডিগ্রি সেলসিয়াস উস্তাস নাবাস দ্রাসলা দিং ইমি ছাতি থেকপু ইংশুর সাকসুম এশারিয়া চিক ডিগ্রি সেলসিয়াস ইয়ং গন্দে ছানি ছাতি থেকপু হা এশারিয়া সুম ডিগ্রি সেলসিয়াস উস্তাস নাবাস পাদুমা দিং ইমি ছাতি থেকপু ইংশুর চাকিশ এশারিয়া চিক ডিগ্রি সেলসিয়াস দেও নাচোসলা গন্দে ছানি ছাতি থেকপু ত্রুক এশারিয়া চিক ডিগ্রি সেলসিয়াস উস্তাস নাবাস খালাচা দিং ইমি ছাতি থেকপু ইংশুর চাবদুন এশারিয়া চিক ডিগ্রি সেলসিয়াস ইয়ং গন্দে ছানি ছাতি থেকপু চুইশ এশারিয়া অঘা ডিগ্রি সেলসিয়াস উস্তাস নাবাস ডিসকিল্লা দিং ইমি ছাতি থেকপু ইংশুর চাবগিয়া ডিগ্রি সেলসিয়াস ইয়ং গন্দে ছানি ছাতি থেকপু চুকসু মশারিয়া উনিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নবাস দিউনিনমিন দারে সাকপে পুরগি খবরুন আসকিয়া ফিতোগা বাজা খানা মিনিট ইংশুর সাকে পুরগি খবরুন না শামি বাজার দুন না মিনিট ইংশুর সাকে পুরগি খবরুন খুরে ইয়াং ইয়ান্তি দুনুক হাজির ছেত দেমান পুঙা ইজিন শাজ দেবস ইয়াজ ইউ খোদা না সামানি ফকরিয়াং